পাখে মুক্তি কেন পাখে মুক্তি বে কল বিলাল সত্য জীবন বে স্বর্গ স্বর্গ কোয়ে ল স